0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 সেপ্টেম্বর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। টাইফুন দুজুয়ান জাপানের কান্তো এবং টোকিওর দ্বীপ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে, এর ফলে ব্যাপক বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দুজুয়ান এখন জাপান থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে, তবে আবহাওয়া কর্মকর্তারা জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে চিবা জেলার সাকুরা শহরের একটি আবাসিক এলাকার কিছু অংশে জলমগ্নতা দেখা দিয়েছে। উল্লেখ্য, কানাগাওয়া এবং চিবা জেলায় একাধিক ভূমিধসের ঘটনায় 6 জন নিহত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাতে তাকায়ুচি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দেবেন। জাপান ত্যাগের আগে তাকায়ুচি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমি উত্তর কোরিয়ার অপহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপের গুরুত্ব, আইনের শাসন এবং জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে চাই। তাকায়ুচি আরও বলেন, তিনি একটি অবাধ এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য জাপানের আগ্রহ প্রকাশ করতে চান। তিনি জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ, গ্লোবাল সাউথের সাথে সহযোগিতা এবং এআই ও অন্যান্য প্রযুক্তি থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাবেন। উল্লেখ্য, গত মে মাসে ট্রাম্পের চীন সফরের পর এটি হল চলতি বছরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার দ্বিতীয় শীর্ষ সম্মেলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন সাংবাদিকদের বলেছেন যে দুই নেতা বিশ্বের প্রধান বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন। তিনি বলেন, 6 মাসের ব্যবধানে দুই প্রেসিডেন্টের সফর বিনিময় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি আরও বলেন, চীন কৌশলগত স্থিতিশীলতার জন্য চীন মার্কিন গঠনমূলক সম্পর্কের মাত্রা সমৃদ্ধ করতে, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং মতপার্থক্য যথাযথভাবে সামাল দিতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে। ট্রাম্প শি শীর্ষ বৈঠকের আলোচ্য সূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য দুটি দেশই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে অর্থনৈতিক এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নভেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। দুই নেতা তাইওয়ান এবং ইরানের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের নেতৃবৃন্দের মধ্যে শীর্ষ বৈঠকের আগে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে চীনের কাছে একটি নোটিফিকেশন ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন। রবিবার নিউ ইয়র্কে চীনের উপ প্রধানমন্ত্রী হ লিফং এর সাথে বৈঠকের পর বেসেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। বেসেন্ট জানিয়েছেন যে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিষয়ের জন্য মার্কিন পক্ষ যুক্তরাষ্ট্র চীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংলাপের প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন যে বিশ্বের এক নম্বর এবং দুই নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তির পারস্পরিক স্বচ্ছতার দিকে আরো এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ন সোমবার নিউ ইয়র্কে বৈঠক করেন, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক চলছে। তারা পুনরায় নিশ্চিত করেন যে তিনটি দেশ বাস্তবসম্মত উপায়ে একসঙ্গে কাজ করে যাবে, কারণ এ ধরনের ত্রিপক্ষীয় সহযোগিতাই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার চাবিকাঠি। দক্ষিণ পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ প্রচেষ্টা এবং আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন বাড়াতে তারা সম্মত হয়েছেন। তারা তিনজন এও পুনর্ব্যক্ত করেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় ও অন্যান্য অঞ্চলে পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি বা ক্ষুদ্র মডিউলার চুল্লি স্থাপনের পরিকল্পনা ত্বরান্বিত করতে তারা সহযোগিতা করবেন। উত্তর কোরিয়া প্রসঙ্গে কর্মকর্তারা অপহরণ সমস্যার অবিলম্বে সমাধানের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী দেশটির সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা উত্তর কোরিয়ার সাইবার সম্পর্কিত কার্যকলাপ মোকাবিলায় ত্রিপক্ষীয় সহযোগিতাও পুনর্ব্যক্ত করেন, যে কার্যকলাপগুলো দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য রাজস্ব তৈরি করে। চীনের কথা মাথায় রেখে তারা তিনজন এই অঞ্চলের এমন পরিস্থিতির মোকাবিলায় কি করা যায় তা নিয়ে আলোচনা করেন, যেখানে বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী গত মাসের বিধ্বংসী আকস্মিক বন্যা থেকে নেপালের উত্তরণের যাত্রায় দীর্ঘমেয়াদে দেশটিকে সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি পৃথকভাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করার সময় মোতেগি তোশিমিৎসু এই পরিকল্পনাটির কথা জানান। মোতেগি বলেন, জাপান নেপালের জন্য জরুরি পদক্ষেপের পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদী সহায়তা সহ সম্ভব সবকিছু করতে চায়। মোতেগি ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নেপালের জাতি গঠনের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি অবকাঠামোগত উন্নয়ন এবং দেশীয় শিল্পের বিকাশের কথা উল্লেখ করেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK
2: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 24শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাতিসংঘ সাধারণ পরিষদে জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, আইনে শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত অবাধ ও মুক্ত একটি আন্তর্জাতিক ব্যবস্থার সংরক্ষণ ও এর উন্নয়নে অবদান অব্যাহত রাখবে জাপান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘে একটি ভাষণ দিয়েছেন তাকায়ুচি। আইনে শাসনের উপর প্রতিষ্ঠিত অবাধ ও মুক্ত যে আন্তর্জাতিক ব্যবস্থার বিকাশ আমরা গড়ে তুলেছি, তা এখন নানা দিক থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে তিনি তার ভাষণ শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে তোলা এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে আজ অনেক বেশি। বিশ্ব সংগঠনের প্রতি নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব জাপান পালন করে যাবে বলে তিনি অঙ্গীকার করেছেন। উত্তর কোরিয়া প্রসঙ্গে রাশিয়ার সাথে দেশটির সামরিক সহযোগিতা জোরদার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাকায়ুচি। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিকে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে তিনি বর্ণনা করেন। তাকায়ুচি উল্লেখ করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে শান্তিপ্রিয় একটি রাষ্ট্র হিসেবে জাপান যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনের শাসনের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে আসছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিচার বিভাগীয় সংগঠনের প্রতি জাপানের ধারাবাহিক সমর্থন এবং এসব সংস্থায় দেশের বিচারকদের অবদানে এর প্রকাশ প্রতিফলিত হয়। জাতিসংঘের সংস্কার বিষয়ে জাতিসংঘ সনদ থেকে তথাকথিত শত্রু রাষ্ট্র সংক্রান্ত ধারাগুলো সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন তাকায়ুচি। জাপান ও জার্মানি সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশগুলোকে শত্রু রাষ্ট্র হিসেবে এইসব ধারায় উল্লেখ করা হয়। নিজের ভাষণ তাকায়ুচি এরকম মন্তব্যের মধ্যে দিয়ে শেষ করেছেন যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার পর থেকে বিগত 70 বছরে জাপান একান্তভাবে প্রতিরক্ষামুখী নীতির আওতায় আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সমৃদ্ধিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও তা অপরিবর্তিত থাকবে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা পুনর্নিশ্চিত করে নিতে একটি শীর্ষ বৈঠক করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে দুই নেতা সাক্ষাৎ করেন। ট্রাম্প বলেছেন, জাপানের শিল্পখাত খুব ভালো করছে, দেশটি খুব ভালো করছে, অনেক বড় উন্নতি হয়েছে এবং তার সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্মানের বিষয়। তিনি আমার একজন বন্ধু। গত কয়েকবার আমরা একে অপরকে খুব ভালোভাবে জানতে পেরেছি এবং তিনি একজন অসাধারণ প্রধানমন্ত্রী হতে চলেছেন। জবাবে তাকায়ুচি বলেন, তাদের জোটের শক্তি বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ তিনি কাজে লাগাতে চান। তিনি আরও বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রগুলিতে অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে তাকায়ুচি উল্লেখ করেন যে জাপান টানা 7 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহত্তম বিনিয়োগকারী দেশ হিসেবে রয়েছে। পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাকায়ুচি আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র বিষয়টিও উত্থাপন করেন। ট্রাম্প প্রশাসন ICC প্রসঙ্গে কঠোর অবস্থান নিচ্ছে। দুই নেতার মধ্যে খোলামেলা মত বিনিময় হয়। তাকায়ুচি যেখানে আইনের শাসনের ওপর জোর দিয়ে জাপানের অবস্থান তুলে ধরেছেন।
1: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। টাইফুন দুজুয়ান জাপানের কান্তো অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ভূমিধসের সৃষ্টি করেছে, যার ফলে এখন পর্যন্ত 9 জন নিহত এবং আরো 5 জন নিখোঁজ রয়েছেন। শক্তিশালী এই টাইফুন সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের দিকে এগিয়ে আসে। এর ফলে সৃষ্ট বৃষ্টির মেঘ কান্তো এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বহু ঘন্টা ধরে অবস্থান করছিল। টোকিও শহর কান্তো এলাকায় অবস্থিত। কান্তো এলাকার 8টি স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। চিবা জেলায় 6 জন মারা গেছেন এবং 3 জন নিখোঁজ রয়েছেন। কানাগাওয়া জেলার মিউরা ও ইয়োকোসুকা শহরে 3 জন মারা গেছেন এবং 2 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্যা ও ভূমিধসের কারণে চিবা, কানাগাওয়া ও ইবারাকি জেলার 630টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। টাইফুন ডোজোয়ানের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টির কারণে চিবা জেলার কিমিৎসু শহরে একটি ব্যবহৃত গাড়ির ডিলারশিপ চত্বরে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ ঢুকে পড়েছে। এর ফলে প্রায় 70টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কয়েকটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। একজন পাকিস্তানি ব্যক্তির পরিচালিত সেই কোম্পানির চত্বরে 100টি যানবাহন এবং খুলে ফেলা গাড়ির যন্ত্রাংশ ছিল। মঙ্গলবার তিনি দেখতে পান যে কাদা ও ধ্বংসাবশেষ প্রায় 1 থেকে 2 মিটার উচ্চতা পর্যন্ত স্তূপ হয়ে পড়ে আছে এবং অনেক গাড়ি সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তিনি বলেছেন, কোম্পানির পক্ষে একা সমস্ত কাদা ও ধ্বংসাবশেষ সরানো কঠিন হবে এবং তিনি কর্তৃপক্ষের কাছ থেকে জনবল সহায়তা চাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, গাড়িগুলো চাপা পড়ায় তিনি একেবারেই কাজ করতে পারছেন না এবং এই ক্ষতির পর ব্যবসা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে তিনি চিন্তিত। তিনি আরো বলেন যে ভারী বৃষ্টি কতটা ভয়াবহ হতে পারে তা তিনি উপলব্ধি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3টি সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের পর টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে সংঘাত গভীর হয়ে ওঠা অবস্থায় হোয়াইট হাউস নতুন একটি ট্রাম্প টিভি চালু করেছে। ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে CNN, MS Now এবং পলিটিকোকে তিনি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশন থেকে নিষিদ্ধ করছেন। সংহতির প্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান টিভি নেটওয়ার্কগুলো সোমবার থেকে প্রেসিডেন্টের সংবাদ সম্প্রচারে নিজেদের সমষ্টিগত অংশগ্রহণ স্থগিত করেছে। ফলে প্রেসিডেন্ট যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন তার কয়েকটির কোনো ভিডিও বা অডিও পাওয়া যায়নি। একই দিনে হোয়াইট হাউস ঘোষণা করেছে যে বেসরকারি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ব্যবহার করে তারা ট্রাম্প টিভি নামে একটি 24 ঘন্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে। হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, প্রধান সবগুলো মুহূর্ত আপনার টিভিতে আসেনি, এখন তা আসতে পারবে। দিনের পরবর্তী সময়ে সেই সম্প্রচার শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যানিমে ও নাটকের দৃশ্যাবলী ক্লিপের দৃশ্যপটের পেছনে ট্রাম্প টিভি শিরোনাম দেখানো একটি ভিডিও দিয়ে এটি শুরু হয়। এরপর ট্রাম্পের আগের একটি ভাষণে ভিডিও সম্প্রচার করা হয়।
0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামি মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস।
3: ওইসো
2: তাম, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
3: বেতনাম দেস। শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা। 一緒に歌ったり踊ったりしました。
2: そうだったの。
3: はい。 ゆうきさんに会いたいです。
0: এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: ওয়েট্রেস বা দোকানের নারী কর্মী পারফে নিয়ে এসে বললেন,
2: মেলন পারফে দে গোজাইমাস।
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিস্ময় প্রকাশ করে বলে,
3: ওইসো,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করল,
2: তাম, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
0: তামসান, ইউকি-সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
3: বেতনাম দেস,
0: ভিয়েতনামে।
3: শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা।
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম।
3: ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি?
1: তাম বলে চলল,
0: হ্যাঁ, আমি ইউকি-সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি। তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
4: ইশ্যনি
0: মানে হল একসঙ্গে,
4: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
4: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
4: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
4: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
4: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
4: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা। তাই সে বলেছে উতাত্তারি ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
4: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
4: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা। ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ। একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
5: হোক্কাইদো তে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
5: হোক্কাইদো তে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদো তে কি কি করবেন?
4: হোক্কাইদো তে
0: মানে হচ্ছে হোক্কাইদো তে,
4: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
4: ハイキングをしたり。
0: কথাটি হলো
4: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングはピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
4: 温泉に入ったり。
0: কথাটি
4: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
4: স্টাই দেস
0: খেয়াল করেছেন তো তারি রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন
4: ハイキングをしたり温泉に入ったりしたいです
0: আরো উদাহরণ দেয়া যাক মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন আপনি যদি বলতে চান আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি তাহলে জাপানিতে কিভাবে বলবেন জানিয়ে রাখি কেনাকাটা বা শপিং করা মানে হলো
4: কাইমোনো সুরু
0: আবার এই
4: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
4: স্টারি
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
4: উমি দে ওয়োগু
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
4: ওয়োইদারি
0: এবার তাহলে চেষ্টা করুন
5: কাইমোনো ও শিতারি উমি দে ওয়োইদারি শিমাশিতা
0: এবারে আজকের বোনাস বাক্য রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগে

0: 信坊カイトにお任せ。
1: এবারের পর্ব কাইতো আপনার ভোজন বিশারদ।
2: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফেক্ট হয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
2: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্টকেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাঁপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিমবিচি বা ডাল জাতীয় সর্ষের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেছে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
1: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
2: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা, কেমন লাগলো জানাবেন অবশ্যই।
1: তাহলে আগামী আসরে দেখা হবে।
3: K World Radio Japan Tokyo